খার, কুড় মিয়া কুড় বিবি খাপ হয়ে খার, কুড় কুড়ে নে হলক গাবে সরিয়া করতার, কিসনাল কিচে দোস্তি সব জগ চলন হার।